0: তাৰমানে সৰুকালতো সৰু আছিলে, মই কামত যাওঁ তাক ঘৰত থৈ যাওঁ, ঘৰৰ পৰা আহি পেলাই হেৰি কৰোঁ। সৰুকালৰ পৰাতো বাপেক নাই, বাপেক নাই, মই নিজে লোকৰ ঘৰত কাম কৰি কাম কৰি খুৱাই পিন্ধাই ডাঙৰ কৰিছোঁ।
1: জব মই পেদা নহী হৈ থি 2001 মে, তভি জব মই মম্মি কি গোখ মে থি, তভি 7 মন্থ কে তব ভি পাপা ছোড়কে চলা গিয়া, ক্যুকি উসকো উসকো লগা হ্যায় কি মেরা ভাইয়া ভি জো হ্যায় ভো ভি ডেফেন লাইক ডেফেন্ডা মে ব্লাইন্ড হ্যায় না সুন পাতা হ্যায়, তো উসকে লিয়ে উসকো লগা কি মেরা দুসরা বাচ্চা ভি এসা হোগা, তো ইয়ে সোচ কে ভো চলা গিয়া। তো উসকে বাদ মে পেদা হোনে কে বাদ জব মে 1 সাল কি থি তব ভো লেনে আয়া থা, পর মম্মি নে দিয়া নহী, ক্যুকি জব মুশকিল কে ওয়াক্ত মে ভো সাথ নহী দিয়া। তো আবি মেনে 1 সাল উসকো বড়া কর দিয়া হ্যায় আর আবি তো মে আগর 1 সাল মে কর সকতি হু তো মে মেয়ে লগভগ আর ভি সাল মে কর পাউঙ্গি বোল কে ইয়ে সোচ কে মম্মি নে বড়া মে আপনা বচ্চা কো নেই দুঙ্গি বোল কে বোল দিয়া। তব ভি মম্মি নে কাম করনা শুরু কিয়া, দুসরে কে ঘর মে খানা বানানা, এসে হাম লোগ কো বড়া কিয়া, মতলব ইতনা এডুকেশন ভি হেল্প কিয়া হ্যায়, হর চিজ মে হাম লোগ কো হেল্প কিয়া।
0: দিল্লীলে তো ইয়ার পরা যাওয়া না, দিল্লী গেছে গুহাটির পরা, গুহাটির লগ লগিরা দুটা আছে বন্ধু বান্ধব একলগত আসলে তাহতর লগতে বুদ্ধি করে পেলা গেছে, মতো তেতে ইমান বুঝি নাপাও, তাই এইবিলাক সময় করে পেলা তাই নিজে নিজে গেছে যে মই তাত গইলে মই পারিম, সবর লগত থাকিলে মই শিকিম, এনেকা করে পেলা সবে গল।
1: ক্লাস 11 তক পড়াই কিয়া হ্যায়, ক্যুকি জো মেরে কো হেল্প কিয়া থা পড়াই করনে কে লিয়ে ভো মতলব वो है नहीं फिलहाल अभी, तो उसके बाद मुझे कोई मदद नहीं किया था तो मैंने छोड़ दिया था, क्योंकि वो प्राइवेट स्कूल था प्लस इंग्लिश मीडियम था तो थोड़ा महंगा था, वो फीस ज़्यादा देना था पड़ता था, तो इसी वजह से मैं नहीं कर पाई। तो मैंने मेरा भैया

0: তাৰমানে সৰুকালতো সৰু আছিলে, মই কামত যাওঁ তাক ঘৰত থৈ যাওঁ, ঘৰৰ পৰা আহি পেলাই কৰোঁ। সৰুকালৰ পৰাতো বাপেক নাই, বাপেক নাই, মই নিজে লোকৰ ঘৰত কাম কৰি কাম কৰি খুৱাই পিন্ধাই ডাঙৰ কৰিছোঁ।
1: জব মে পেদা নহি হুই থি 2001 মে, তভি জব মে মম্মি কি গোখ মে থি, তভি 7 মান্থ কে তব ভি পাপা ছোড়কে চলা গিয়া, ক্যুকি উসকো উসকো লাগা হ্যায় কি মেরা ভাইয়া ভি জো হ্যায় ভো ভি ডেফেন লাইক ডেফেন্ডা মে ব্লাইন্ড হ্যায় না সুন পাতা হ্যায়, তো উসকে লিয়ে উসকো লাগা কি মেরা দুসরা বাচ্চা ভি এসা হোগা, তো ইয়ে সোচ কে ভো চলা গিয়া। তো উসকে বাদ মে পেদা হোনে কে বাদ জব মে 1 সাল কি থি তব ভো লেনে আয়া থা পর মম্মি নে দিয়া নহি, ক্যুকি জব মুশকিল কে ওয়াক্ত মে ভো সাথ নহি দিয়া, তো আবি মেনে 1 সাল উসকো বড়া কর দিয়া হ্যায় ওর আবি আবি তো মে আগর 1 সাল মে কর সকতি হু তো মে মেয়ে লগভগ আর ভি সাল মে কর পাউঙ্গি বলকে ইয়ে সোচ কে মম্মি নে বড়া মে আপনা বচ্চা কো নেই দুঙ্গি বলকে বল দিয়া। তব ভি মম্মি নে কাম করা শুরু কিয়া, দূসরে কে ঘর মে খানা বানানা, এসে হি হাম লোগ কো বড়া কিয়া, মতলব ইতনা এডুকেশন ভি হেল্প কিয়া হ্যায়, হর চিজ মে হাম লোগ কো হেল্প কিয়া।
0: দিল্লীলে তো ইয়ার পরা যাওয়া না, দিল্লী গেছে গুহাটির পরা, গুহাটির লগ লগিরা দুটা আছে বন্ধু বান্ধব একলগত আসলে তাহতর লগতে বুদ্ধি করে পেলা গেছে, মতো তেতে ইমান বুঝি নাপাও, তাই এইবিলাক সময় করে পেলা তাই নিজে নিজে গেছে যে মই তাত গইলে মই পারিম, সবর লগত থাকিলে মই শিকিম, এনেকা করে পেলা সবে গল।
1: ক্লাস 11 তক পড়াই কিয়া হ্যায়, ক্যুকি জো মেরে কো হেল্প কিয়া থা পড়াই করনে কে লিয়ে ভো মতলব वो है नहीं फिलहाल अभी, तो उसके बाद मुझे कोई मदद नहीं किया था तो मैंने छोड़ दिया था, क्योंकि वो प्राइवेट स्कूल था प्लस इंग्लिश मीडियम था तो थोड़ा महंगा था, वो फीस ज़्यादा देना था पड़ता था, तो इसी वजह से मैं नहीं कर पाई। तो मैंने मेरा भैया लोग है मेरा स्कूल की सीनियर्स है, उन लोगों ने मुझे मतलब आने के लिए मदद किया है दिल्ली तक।
0: বহুত কষ্টকে তাক মানে দি পঠালোঁ, দি পেলাই মই বহুত মানে কষ্টকৈ আছিলোঁ, লাহে লাহে মই অকণমান টান শক্ত হৈছোঁ আৰু, বুকত হেৰি ৰাখিছে আৰু, তাই লাহে লাহে মোক বুজাইছে মা মই ভালে আছোঁ, ফোন কৰি থাকে ভালে আছোঁ মা, তোমাৰ চিন্তা কৰিব নালাগে মই ভালে আছোঁ, তুমি খালি ভালকৈ কাম কৰা, দেহাটো ভাল ৰখা, মোক চিন্তা কৰিব নালাগে।
1: জব আহি হওঁ তব মে মেৰা কণ্ডিশ্যন বহুত বুৰা থা কি কোই হেল্প কৰনে বালা নহি থা, তো মেরা ভাইয়া নে মুঝে হেল্প কিয়া, ওর এক দিদি থি উস দিদি নে মুঝে হোস্টেল বগেরা ঢুঁড় কে দিয়া, এগজাম বগেরা ফর্ম ভরাযা মুঝে, পহলি বার মে হোস্টেলস মে রহনে লগ গই, তো উসমে হোস্টেলস মে কিয়া হোতা হ্যায় কি লড়কিয়ো কে লিয়ে বহুত সেফটি হ্যায়, ওর জিনকো কুছ নি আতা হ্যায় খানা বানানা হো, কপড়ে ধোনা হো, কপড়ে সিলানে লেকর সব কুছ মতলব উধর মে সিখাতে হ্যায় উন লোগ। তো আগর মুঝে ক্লাস 12 কন্টিনিউ করনা পড়তা তো মুঝে মোবাইল কি জরুরত হোতা হ্যায়, তো মানে এই ছোটা সে নৌকরি করকে তো উসকে বাদ মানে 15 or 10,000 কমা কে মানে স্মার্টফোন লিয়া, উসকে বাদ মানে আপনা 12 কমপ্লিট কিয়া উইথ 82.1% কে সাথ।